0: উপলক্ষে আমাৰ দৈনিক আয়োজন অগ্নিযোগৰ গান।
1: ও মোৰ প্ৰিয় জনগণ, মই গাওঁ তোমাৰ গান।
2: প্ৰতি পুৱা 8:15 পৰা 8:25 সুধা কণ্ঠৰ গীত,
0: বিবিধ ভাৰতী গুৱাহাটীত অগ্নিযোগৰ গান।
3: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
4: আওয়ার ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
3: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
4: 6900453528।
3: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপনার হৈতে।

শ্রোতাসকলে মনোরঞ্জন অনুষ্ঠানত আন্ধি ছবিখনের গীত গাইতে শুনিলে। প্রিয় শ্রোতা, এইবার শুনো আহক কটিপতং ছবিখনের পৰা এটি গীত।

0: আনন্দ বাবু, তুমি চুপ কেন? কি দুঃখ?
1: খুবই দুঃখ নেই,
0: দুঃখ শালা আমি ঝুট নেই, বলো বলো বলো বলো, শোনাও
1: শোনাও।
2: কব হুয়া? ক্যা সুনায়?

বুঝেছো? এইভাবে ফিলিংসটা আনতে হবে, ভাব। রবীন্দ্রনাথের গান সুর, কথা, তাল লয়, ভাব, মানে এক্সপ্রেশন, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।